0: ওমর দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, ওমা দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, ওমা দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, ওমা দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, ওমা দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো, ওমা দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম দাঁড়াতো দাঁড়াতো, এরকম
1: Tashi delek, namba tsu lamrum shewe geji gyundru tawe to, pyo gi nangcho sen shiye. Hi, you are listening to Lamrum Internet Radio, Tibetan Buddhist teachings for the planet Earth.